কনেক রেক আকাশবাণী শিলং কখুবর বনপুলে দা ইলাশি উদর সিনরম কিমাত কিব কংসান জং কখুবর কেউদর কা পেট্রোল বা ডিজেল হাক জল্লা বাদ হাক রি বর কৌই কিন্তু সরকার জল্লা এ কিব্রিও কি বত্রই বাদ পুলে সবার জং কা রি বন পিনরুং কৃতং এলাদে হাক অনলাইন ওয়েবসাইট meghalaya1.gov.in মিনজুর কা AICTE এ কা কলেজ অফ আর্কিটেকচার অ্যান্ড আর্বান প্ল্যানিং হা তুরা অনসডাং জিংলোম খানা সামরি সেন্সাস অফ ইন্ডিয়া নদো কখানু তরিক উজমাং হাদো কখাৎসাও তরিক উজলিও কি খুবর কি ববনিয়া কাদোর জং উমফনিয়াং কাল কেউ হাকলেন কী হিনেন কী হাদেন বা কি কম্পানি উমফনিয়াং কিলাপন কেউ দর ইয়ক উমফনিয়াং পেট্রোল বা ডিজেল হাদো লাইটিং কা শিলিটার হাদিয়েন কজিং কেউ দর জং উমফনিয়াং হাক পথেই কবি আদেই বট কজিং একন আট কবদং ইয়াদ শখমাত হাক থাইন সেপনি জং কেশা হাক নং বা জং কী হা দলহি কদর জং পেট্রোল কল কেউ সুখ খন্ডাই ফিনো পঞ্ঞ ফিনো টিঙ্কা শিলিটার কটবা ক ডিজেল কল কেউ সুখ খন্ডাই ফও পঞ্ঞ ফিনো টিঙ্কা হা গুয়াহাটি ক পেট্রোল কল পালাত একশিসপা টিঙ্কা কবল পয় সুখ শিসপা ইউই পঞ্ঞ আর ফুয়ে শিলিটার কটবা ক ডিজেল কল কেউ সুখ খন্ডাই ফু আর পঞ্ঞ সান ফও কনংবা শিলং রু কলা সাকি কজিং কেউ কথমাই হাকবা কদর জং পেট্রোল কলা কেউ সক খন্ডাই ফুফরা পয়ফ্রা ফুন্রিউ শিলিটার হিন কসঙি কজিং কেউ কবলং পালা কবলং আর পয়ফ্রিউ ফও ন কদর খন্ডাই ফুন্রিউ পয় আর ফুন্রিউ কা সরকার মেঘালিয়া কলাপন মি একজন পনবনা কবপথা ইকিব্রিও কিবত্রে শবার কজল্লা কুমজো রু ইকি সামলা পুলে নাকনি কজল্লা কিবদে কিবসা শিপোর লানে কিবত্রে লানে কিব পুলে শবার রি বনপনরুং ইয়ার কিজিং টিপ জংকি লিংবাক অনলাইন মোড হা কা মেঘালিয়া ওয়ান গভ ডট ইন কনি কজিং থমু কথমু বনথাও ইকি জাকা বু জিং টিপ বলাপনি সোলাং বনি রাপ ইক সরকার বনজুবাব খাম ক্লয় হা কা পোর কিজিং জা কিব কারকি কুম হা কথমা কজিং সা থম বোর লানি কিজিং এ হা কি রি নং ওয়ে কজিং পনমনা কলা অং বা কজিং বম ডন কুম কনি ক ডেটাবেস লানি কজিং টিপ কলা থাও জিং এ খাম মন সুয়া বন ওয়াত বাট ইয়া রাপ ইকি নং সং সুনং কিব সা কুট কি হে সরকার ক্লে থু বাই কি জিং টেপ লাই সা বালাই আসাম কিলং কি বকর পং বাট কি বালাই দা বাট অন পন্ডন কাম তং হাক পোর বদন কি জিং জা কি বকর কে কি বদন কাম বন পন কন রিয়া লানে বন আই জিং কৃষান বন ওয়ান ফাই বিয়াং শালা কারি কবর সিনচার ডিস্ট্রিক্ট জং সাউথ ওয়েস্ট গারো হিলস ডিস্ট্রিক্ট কলা খাং ইক জিং ইয়ার কি কালি হে হালোর কজিং কিং নম্বর খাতসন লাই হাবিতা সিং হা ক গারো বাধা ডালু সুরক গারো বাধা ডালু হাদিয়েন কজিং জুলর কবজুর হা কজিং কিং ক ডিস্ট্রিক্ট ম্যাজিস্টার অনন্দিয়া রাজশ্রী IAS কলাপন মি ইক হুকুম কটকুম ক সেকশন শিসপা হান্ড্রি ফুলাই জং ক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা BNSS দা কব কদৌ ইক জিং মা ইক জিং সিঙান জং কি পাইবা কি হে সরকার কিল অং কজিং জুলর কলা সদং খাতসাও তরিক কবলাপন মি ইয়া কজিং টিং ইয়া কজিং তুয়া লাদা কি কালি কিব খিয়া পালার কিডাং বতেং বন পিলন কাম ইয়া কজিং কিং কি কালি কিব হে কিব কন্থোপ ইকি ট্রক কি বাস কি ট্যাঙ্কর কি টিপার বাট কি ডাম্পর লাখাং বন ইয়া লিংবা তাত হাদু বন্দ পন্দাব ইহি কাম মারমন বাট পন থমাই নাগ বন তা কজিং সিঙা জং কি পাইবা হাক লেং জং কথান কা কলেজ অফ আগ্রিকালচার কৃদম কুলাই কাবা হা ফপো কা সেন্ট্রেল আগ্রিকালচারাল ইউনিভার্সিটি কালাপন লং ইয়া কজিং ইকরন বগি নং থো খুবর বনপন পাও কি কাম ওয়াত বনিয়া কি জিং জব হা কজিং পুলি বগি জিং থমু হা কারাব কারিয়াং কি বালা বনপন নে পনসা না কবন তা কথান সতে লামি নি উডিন ক কলেজ প্রফেসর রাম সিং উল অং বকনি কে জকা পুলি ক কন্তিও ইয়া কারাব কবা অমদন কাম দা ওয়াই কজিং পনিও ইকি জিং বাম কি বতেই মেন কারাব কারিয়াং কবে দেই বা কজিং লং কুইন বেন কিসব কিব এম কিজিং থুং বা থুং হাক ওম কজিং পন লং সব খিয়াং বা কজিং পন ইয়াদ কিজিং থুং কিবে দেই লিং বা কি কাম ওয়াত বিয়া বাট কি কাম পন রয় কিনং হিকাই কিলাই ক্রেন রু ইকি প্রজেক্ট কিবেন ইয়াদ শখমাত কিব কন্থুব ইউ কৌ উক্রাই বাট কিবে কিবে কিজিং থুং হাপো কিজিং ওয়াত বিয়া কিব ফের বা ফের ক কলেজ কলাপন খসান রু এক জিং হিকাই এক নং রাব কজিং ওয়াত বনিয়া জং কি সামলা পুলে বাট কি প্রোগ্রাম কি বথমু বন পন ভাই এক জিং মি না রাব কারিয়াং হা কজো কপোর বন পন নে পন সা এক জিং ডন জিং এম হা কামারিয়াং কি হে সরকার কিলা কৃপাত বন পন ফ্রিয়াং খাম বনিয়া এক জিং লাব জং কি লিংবা কজিং ওয়াত বনিয়া হা কল লেং কি শনং মি ঘানিয়া কনিক খুবর কোয়ান চফি না আকাশ ভানি শিলং
Meghalaya State Skill Development Society MSSDS ha ka jingi trei lang ba ka District Skill Committee ka East and West Khasi Hills kalapan long yak certification day program ha mai rang ban pin ko buram ki samla ki blapan dep ya ka training jonki ha ka jingi don lang u mentri boarding ba met ba lingdo kom kongsan ringkar ki officer ki nong ilam shnong bat ki nong yo benta haba aijing kren u mentri ulo ong ba ka sarkar ka yai train na ka benta ban pin ko bor ki samla bat ulo ka dawe ka jing don kam jong kini ki jai training ha pa deng ka jing nang kiu ka jing kerdo kam bat ka jing duna jong ki kam sarkar ulo ong ru ba kum kini ki training ki plilat ki samla ban seng yela ki jong ki kam bat ban kersha ni la de hagani ka program palat news pa ngut ki khna samla ki bla pandep ki training ki la yo ki sernat kat ba ki wei par ki nong yo benta ki la yo ru ye ki song jing rap da ka pisa Ka All India Council for Technical Education AICTE Kalamanjur Yaka College of Architecture and Urban Planning Hatura Banwanra Yaka Urban Planning Degree Courses Naduka Samoy Puli Arhajar Arpunryo Hadu Arhajar Arpunyo Da Life Hotli Kisit U Menteri Rangba Konrad Sangma Ula Penbena Yakani Kajingyo Jingmanjur Da Kaboong Bakade Kasinjam Kabakraw Ban Kintiwi Kajing Puli Kibashalor Harilum Garo ka vice chancellor jong ka cwssu ka dr vasanthi vijay kumar kala ong ba ka jaka puli kan sedang bantrei kam na du unailar hadian bla pendap ki jing jurep da ka aicte bat ka council of architecture kala ong ru ba ki we ki jing tei ba ki jing don kam kum ki laboratories bat ki hostel ki labyang bat ka jing thung kam ki no hikai ru kala sedang kani ka school ba ka smur banwan ra ru saya ki jing puli ki be dei ba ka horticulture bat ka agriculture Kawan khar Indian Service kala kentat iki jing keno jong ka jing di black bat ka jing bambit bambiang ko bala kedo de ki pat ba bat ka Ribhoi Youth Federation hadian ka jing ja ha ka office habir ni han ha ka khandai trik ujemang itrai jong ka agency ikong wan khar ila ong ba ka LPG agency kala shakri ki pat ba la arpu waisnam klem kono kono ka jing le bam hak ilo ang ru ba kat tu kat ni ki brio ki ble wan lang bat ki khat ka RBYF ki la pen thon ya ka jing tri kam jo ka office bat ki la wan ra ya ka jing klumar shu shu I kong wan khar ilo ang ru ba ya ka jing duna LPG la sakhi ha bro ko wigari bat ka Indian Oil Corporation ka la pen jilan ya ki sngi ban pen poi LPG na ka arpu wai sha ka sau pusan sngi ila kan turu ki pat ba bekin pen sngo ki jing e jong ki dak linti ke ba ben ling ba ki jing ya kren ban la na ka jing sngo thu jing mot ban lain nak jing ba mis ngot jing mot bar ka jing ya ka ja la pli pat ba nen ka sngi ka block resource center BRC Rirapara hapo ka samagra shiksha ha jewel grey ka badan ha south west garo hills district dau MLA ka rangsa kona constituency ubde ru chairman ka khadi and village industries board usubir emarak ha kani ka program la Laidon Lang Ushri RTK Sangma Joint Director School Education and Literacy West and South Garo Hills U EK Sheikh U District School Education Officer DSEO Kiwekiweki Officer Kinong Hikai Kinong Ilam Shnong Bat Kipat Ba Habakran Hagani ka program Ushri Subir Marak Ulapan Pau Baga Jing Tait Mai Kan Pinsuk Yaki Jing Shakri Yaki Pat Ba Namar Ki BMC Menchua Ki Haban Let Chiki Jaka Ki Jingai Ban Pa Yaki Jing Tip Ki Badan Kam Naka Banta Ban Yoke Pantri Kam The Census of India arhajar arpnyo la nege jinglum khana summary jong ki India on penlong haki arbenta kata ka jing penrung kerteng ki yeng bat ka jing khen ki yeng bat ka jing penrung kerteng ki jing don brio ka ba on sedang na dok khan ri trek jemang ha dok khat sau trek u jelio ka jing pen kerteng kerteng hi la de na ka bta ki pat ba kala sedang na dok shi trek u jemang bat kala kut ha ka khat san trek ka ba long kum ba khat san sngi ki don palat prahajar ngur ki nonglom jing khen na ki enumerator bat ki supervisor bala thong na ka bta ka HLO haga jalla katu ko khubar kala kot kablo wan chapi na ka akash vani shilong so bhavan ap ya ki program ki babon

0: kublai phi baro ki par long long sngam agnika por hakanika program ke jingi ge ba menta ke janmien ni don bat ni ye ikong ivory calling dot nong pure I belong I assistant professor St Mary's College ka jingi kran bat I kong kan long hakabe dei ba kanika rukom bam kabai dei bat ka jingko jingkhya jong kini ki khna ki badang ki samla ki adolescents pengyong kumangi tip hi ba ka jing bam ha kum kanika pole ke dei ban long ka ba teye ka bor met bor phat jong ki badang ki samla ba kum juru ka ban ai ka met ka bokot yu pakhya ban kham so thu kham bha ka be de ba kani ki ta ki rokom bam ki ba bha ba ki bete ya ka bor met ha kum kani ka por badang ki samla ni ka ta ka adolescent ni don bat ni ye I kong ivory calling dot no pure even patai kham shai chu chu ka be de ba kani ni kong apnya sngo bhai kong phi shakni ka program ha kani ka por ngin ya phai shakni ka jing ya kran kabaye dei bat karukom bam ki bete met yeki khna banang khe samla kamning kong hi somba ban batai ngi ha kabaye dei ba kani ke I kata ka adolescent ka bangi ong ha ka tien nong wei le ni kata ka por jong ka banang khe samla bat ki e ki jing bam bete met ha kum kani ka por ka bala ban ai ka met ka bokoi bakia
1: kable shi bun kong e phi namanta ka ni ka por ka ba phi phi ai nga ya bangan yo ban kren ni pen chai lem shaki wei pat ya ka ni ka adolescent eight ka jing khia samla jogi khna ban chu tep kham bania ya ka ka jing sdang jong ka adolescents la ni ka ni karta ha ka ba kidang khia samla ka dan ha ki lai benta ki stages ki bangi om kata ka first stage ka de ka early adolescent mut ka jing dang jong ke jing khe samla jong ki khna na do ka rata ka ba shipo ha do kha lai snem ki ken thai khat sao ha do khat san snem ki kishin rang ka ba ar mild adolescence kata ka de na do karta ka ba khat sao ha do khat san snem ya ki ken thai but khat san ha do khat new snem ya kishin rang but ki ni ki bla ki samla pura late adolescence ka de na do karta ka ba khan ru snem ha do art ways nem ya ki ken thai but ya kishin rang ni deban su thu ba ha ka ni ka por ba ki dang ki samla kum ni ki don ya ki ta ki jing kala ha ka jing long jong ka met but ki ta ki jing kala ka jing long ka met ka long ba ha ka rukom perkhat perdan ka jong ki ka jing he jing san ha ka met ka jong ki ka jing kala ha ki specific hormones ki bangi ong kita ki hormones ki de ki ba pen khe la ni ki bor ki batri kam hapo ka met ka jong ni kum lu u bri u nang he na ka we ka por sa ka we ka por nang ta ka ru kom de ka jong u bat ka im lang ka sa lang ki ni ba ro khoi ki wan lang ha ka jo ka por ha ka por ba ki ni ki khna ki dang ki sam la ba ha ba ni per khat ya ka ta ka jing ki sam la jong ki ni ki khna ni di ban kan ma bat ka we ba ki dong kam ya ka bam ka ban te ya ki na mar ba ha ka ni ka por ki ni ki khna ki dang ki sam la ki hormones ki tri kam ka jing kala ha ka por met ka don na kata ka daw ban yo ban ai ya kata ka met ka babiang ya ki ba ken yo ya kata ka met ka babiang ti ki dong kam ru ban bam ya kata ki kenja jing bam ki ba te ya ka ke ki ki ta ki jing bam mo ki ba bala ban te kata ka bor met ki jing ni dong kam lut baro khoi ki jing bam ngem la ban ong ngin I e ka ni ka wei ki jing bam ngin bam kata ha bang ni ong jing bam ni sthu ba ni bam ja la ni ni bam do an su thu kham ba nya ka long ba ni dong kam ya ki nutrients ki dei ki jing bam ki ba tei met ki dong kam ya ka bam kom ka energy energy ni yo na ki bam ki ba kan thop ya ki carbohydrates carbohydrates ki dei ki jing bam ki ba ni yo na ki cereal products ki dei ki jing bam ki ba kan thop ya u khao yo ata ya ki ragi ki kenja jing bam ki belong kom ki khao kinu kinu ki jai khao kita ki don ya kita ki carbohydrates ki bangi ong ki ai bor ya ka met bakan trei kam tinalor ka tapan ni dong kam ya ka proteins kini proteins bak ki trei kam kum no ki dong kam na ka menta ka bor met jenga jong priu haba ki pen thamai ki cells ha ki met mo filaban ong ki ida ki cells ki cells ki dikhi ek ek ki ta ki ba don ha ka met ka jong ni ki ba shna ya ki do met ha ka met ka jong ni shibu ngan ai kum ka nuksa la dangi mare ni kum ur la dangi mare ris kini ki dok sa ke jong ni ki pang ki thaj la ni ki don ki jing tar hapo ngim la ban yo iya kata hen ringi tip pat na jing pang ga jong ka ti ban pen thamai pat ikita ni dong kam mi ki jing pam kum ki proteins bala ban pen thamai biang ikita ki cells ha ka mer ke jong ni knang ba ka la ban tri kam biang kum jo kata ka de ka rukum tri kam jo proteins na ka ben ta ki ken thai ka don ru yo ta u iron content kam ta mai ki do namar ki ngitep ba ki ni ki ken thai ha ba ki ke samla ki sedang ye ka puberty period kata ka menstrual period ke jong ki ki dong kam ya u iron content food la ni ki jimbam ki ba he ki ba bun ha ka iron ban ya rab ban pin thamai biang ya ka snam la ni ban pin bun snam biang ka men namar ba ki don ya ka ni ka menstrual period ni di ban kan mau kata na luar ketapan, ngidong kam ru saki wei pat ki jembam kum ki vitamins, ki minerals. Ladangi pegi ki vitamins pan, ki don hak ka arjat. Ka wei kadika fat soluble vitamins, but ka wei kadika water soluble vitamins. Water soluble vitamins, kita ngilak ban yo, na kinu kinu ki juar ki bang ibam. Wat ki fat soluble vitamins, ngi yo na ki jembam. Henry ngi diban kan mau ka wei. Ladangi keren siapang ka fat soluble vitamins, ngidong kam pat ya ka klen. Bangin bam. Nada ka klen ka duna ka men mut ka absorption ya kini ki jing bam. Kini ki fat soluble vitamins ka duna. Ni dong kam ban bam ruken ya ka klen umdei ban ii than. Nong u baka klen palan. Ni mla syu ban bam mar ni tiang bayo sengat. Kata kam dey. Ni ban kan mau baka ka klen ruka dong kam na menta ka buar met ka jongi. Kenang baka lak ban observe pat ya kini fat soluble vitamins. Di kini water soluble vitamins pat ngi ban kan mau ya le ba pin bam ka rukum ka jing syat serwa. Namar beli yu. Ki don ki jur haba fi syat katu ki vitamins jongki ka mino. Lada fi bamut kitu ki vitamins kiba mino antu ki jur kiba dilute lani kiba klik lang baka tuka fin yu akan kendiat. Gitu ki vitamins ki bandrung ha kamet jong fi banya rap ya kamet jong fi ha ka ba fin ke fin san ki minerals pila ban yo na bro khai ki bam hi fin yo li ki minerals ha ba fi bam ya ki in a balanced diet ka jim bam ka ba download ya baro ki ni ki nutrients kembala omentan ki nutrients ki kan top ya ki carbohydrate proteins vitamins minerals and fats
2: Blessibun e kong fila patai benya ba halor ki e kita ki ja jingba patai met ki badon kam ha kum kini ka por lendi ka stage ha ka por ba ki dan ki samla lani adolescent ho oi pila batai ba ka de ka badon kam ban ba mi kini kum bangi tip kini ki badang ki samla ka we ru ka bor met jing ki kan klan ka bam ka di ki dan klan ban bam ba kum ba pila batai ru shkmat kolong ka badon kam ba hi ru ban ba mi kini ki jingba ki batai met knang ba kinang yo ka met ka bokoi ba khian ti balai ka koi ka khia ka kham don kam ba ha ka ni ka por
1: ka koi ka khia ka kham dong kam bha ka ni ka por na mar ba ka de ha ka ni ka por ba ki ni ki khna la da ki ba mi ki jim bam ki ba te met na do ni ka por mar ha tin ha bot ki nom dan ya ka nu ka nu ka problem ba ki ong mo pet men ta bun sin ni yi ba ki khna kem bam shi ki jim bam ki ba te kham tam ki khna le class ke jing ye long par lok fi i we par lok ni i bam jing bam ki ba gi thi na dukan phile ran dan se tiffin na jong bafi tip ba ga tifin jong phi fi dan ki jembam la shat na yiang phi tip hiru ba ki long ki ba kham ba ban ye kitu ki ba fi thiet ka tu ka peer pressure ka ya lam ye phi ba fin du no ye kinu kinu ki jembam ki ba tei men ka ba la pat ban kata ye phi hadien habut kata ka di ka wei kini ki kena man ta fi ni ba kem snu tenat ban ba mi ki jembam ba shat ye dei ki lek na man ta ki ki fast food kini fast food ki long ki jembam barbon ni tip bagi ki jembam ki besat sabar bun sin kini ki fast food ki don ni ki jembam ki bun da ki clean ki nutrients content ki badan ha ka ki du na ba tapi apen seriem bagi jembam ba fishat hayang ka body image ka way na ki dau la da pi bam pet ba pen bam lut ba ro ki nutrients fin se yo ka mer ka bakoy bakya bat ka tu ka jing sngai ka jong pi la da pi le ban pen du na ru finum la na mar bli yu la da pi her pateng na ki kemi ki pa finum la fiber new fiber pila ban yo na ki ne ki jing bam ki carbohydrates ki bawa na ki cereal products la da pi ke li pan nga bam ja tinga bam ja than man ka por kum nu mo nga sngai pila ban jit ken u khao u du na ye u fiber tang ba fila banjet pat kum wata wata ubun fiber na lor ka tau e ta bubun fiber mentangi yo ki uts bubun fiber ti kum no kini ki trekam kini fiber mo umti tang ne ki cereal products ki bangi yo kini fiber yo e ki fiber ru na ki jur ki bubun ksai kita kila banyarap ya pi ha kaban penduna ya ka ban sengat kini ki ksai ladap hibam ini ki jingbam ki bak bun ha kini ki fiber bagi ong ki ksai ladap pila dap bam ka jing terlihat ya ka bam ka bakat duduk kalau ha kena ki senir ki ba red uni fiber ladap fikta na sentur urung syakpo unum la ban digest lut unum la ban pralut ulong bek kum tu dong la pai ha ka senir ka ba red pitip ikini ladap ka batam ka klen ka basakut ha ka tuka ka senir ka jong pi ki dek ya gitu ki fat ha ka jaka bekin pelang ban pensengat ya pi menta kini ki fiber ki dek ya gitu ki kum ya gitu bat ki mi no syabar jong ka met ke jong pi kata ka dek rukum trikam jong ka fiber ska weiru fiber we rap lada pi kwa ban num bam kari kari namar kidan ki kenak bat kim kwa ban bam henri ka tangan pat ka kupo pa pin la ban ya rap ya ban num bam tan filem no wat kenyi gini ki jimbam ki babun kesai ni jimbam bun kesai fila ban yo ne kishana pi prem kishana fi bam nang ta ki salads
2: publish bun kong ki tu ki jing pencha ju pi ki bab nya am ha ga be de ba ka ru kom bam ki e ki ba ngim de ban bam ki jing pen lien bas ne bangin bam ki jimbam ki bam long la ni ki bam khoi ka ba khata ka koi ka khia ngin pai cha ni ka wei ka ba ni ju tip kum ka malnutrition la ni ka ta ka jing du na bam ha ka met ka ni ka kham ja ma ki khlung den de ha tu ka ni ka don em ha ki khna ki bang khe samla ru bat la da ka don ru ki e ki ta ki da ki shin jong ka ni ka jing du na bam ha ka met
1: hoi kumbai yogi kong kamal nutrition hi bun sin ni i ha ki khna ki brang ret ya ki ni khna he pan ngin ong ba ki don ya ki ni ki jing du na ha ki vitamins mo la da ngi ong mal nutrition ka kan thop ya ki proteins and energy food mo kat ba ya ki ni ki khna brang ke sam la pat bun sin ki du na ha ki ni ki vitamins and ki minerals ki bang yong ti ki ni vitamins ka dei vitamin B12 vitamin D ka ba kham barabor hi bang yo i kadika minerals kata kadika iron deficiency anemia kani kentup ya bro arliang tamat ki kentai bat ki shenrang kum no pat bangila ban tip baki don shisha kita ki jingdu namo kamet ke jongi fila ban i baki kena ki thai ban ba mi ki jim bam ru kim kwa ki thai ban ba mi ki jing bam tinang taru ki smok tolot bet barabor ki pang kamet ka phat ke jongki concentration level ban ong mo kemla than ki don ru kata ga jing sngo kriat ha kamen ila da fidan kum kini ki jing sngo kamen ngimla pat ban ong ba kini ki de ki signs and symptoms nani ki da ki shin ki ba new isha bar ki la ban de ji ka ba duna jong jong ka dur ka nu ka vitamins and minerals mo ti fidan kam pat ban let ban ye kendu ik doctor mdei ban chu bam hi ban chu amai ni nga don ni kini ki dak kishin dengan bam no do ni ban pentai em namar kini ki seriem nak away pak away mo ka dak kishin jong kini ki jing duna jong ki vitamins and minerals ki longum ju ti fim dei ban shim karai hala dia bangan bam no do ni jim bam bangan tei ti fidang kam barobor hi ban len ban ni kendu ik doktor bakin le ya ki tes ki badong kam nadi nang tu hi pinsa la pat ken bakin sabatai maki fidang kam ban bam yu la ni fiduna ke ai la da fila tip ya kata ka jing duna ti fila la ken ban shim pat ya kata karai baki ai jim bam ki badong kam ba fin bam kata ka dik away
2: kita ki ba i ha ban le kumba ila patai kong kermen ba ki ba sngap kin sngo tho ek ni ba ki don kam ban ne check up la ne ban pha pa ek doctor khrang ban dup tip ke ek da ko pen lo kita ki da kitchen ki jing sta ma ka metron ki kendiat kong shu ba tai leng kot no ek ni kumenta mo ngi i pat ha ka ni ka ri jong ni ru ni ka jing duna ha ka yo ka kot ka buon pha bat ka kata ye ki long yeng ki ba buon ti ha tu ka ni ka jing duna ka yo ka kot ka kata ne me ka rukom bam rukom di ki jing bam ki betei met ha ki ni ki khna ha ki ni ka por badang khe samla
1: la dang i pen ya ka rukom long ka mari yang mental ni ka rukom long ha ka yo ka hat mo ki la ki odor lot paro tingi su thu ba la da ka long yeng hi ka long ka baduna ka jing yo jing kon di kan duna hi ha ka ban yo ban thiet ban pen biang ye ki jing bam ya ki khun ki ti ki badang kam pila ban sedang da i kitchen garden mentabar ko ngila su thu ba ka jingrem jhur kalong ka ba hadu ka ta ติกุมกิลงเยียงเงินเละกันบันชนายแต่อีกิชันการ์เดนพี่ดอนอีคิวสันเตียวพี่ทงหังตัวตั้งบ่ฟินโยบามกันมั้งแล้วเนี่ยบันโยบันไอกี่คนก็ตากระดิกเอาไว้กับอีกบางงี้นักเลี้ยงกี่มีกี่ปางดิบันชิมเต้าเมาจามเงินเละขนังบ่าเงินโยบันเป็นเบียงแล้วมีกี่คนก็ตากระดิกอีกบางงี้ละบันเด
2: ็ดคุณเลชบุญกองมีหลายกรณ์ชิบุญมาบัดกันนี่ก็จึงได้บัดกันนี่ก็นิวทริชันยากินกี่อะดอลเลสเซนต์และนี่ก็จึงบ้ามกี่เบตเตอร์เมดยากี่ขนาดกี่บางเคสสำลักที่พิลาปไตเบเนียมาชักมัดกุมนูกรุกอมบ้ามกี่กี่จึงบ้ามกี่เบตเตอร์บัดกุมนูกัตเลียร์อะคาเมดกี่จงงี้บัดกี่จึงบ้ามรู้กี่บําขวดได้พิลาปัญชัยยากตัวรู้งี้อีบากี่ดอนฮีกับตุกันนี้นี่กี่บากี่จึงดูน่าอะคาเมดกี่จงงี้กี่บางอีทิปกุมหักเตียนองไว้กี่ตะกี่นิวทริชันส์เดฟิเชนซีกี่เอกี่บักคำกันไรล่ะนี่กี่บางอีคำยูอีบ้าไอ้กี่กันนะกี่บังคีสัมลาไอ้กี่นี่กี่จะจิงดูนะฮักแมท
1: ตาหีกับบักคำกันไรบ้ากับบังมันเนบังละอองบังละเป็นใช่กับดิกาไอเรนดีฟิเชนซีอันนี้มั้ยนังตากเอาไว้ปะกับดิวิตามินดีกันนี่วิตามินดีปัดกะลงกลมเนมอลาดากัสเนียกับจงพีกัมขวดกัมนูกัมขวดน้ำมันบ้ากับกัมบามกับจงพีพิลาเคลียปะลัดลาดาพิลาบามปะลัยกินิฟาสฟูดเอน้ำมันฮักกัสเนียกับจงงี้ดิบันกันมากัสเนียกับจงงี้มันนูบัตเลียดอีกตะกี้บามบาร์บอร์นี่ฮับกัลลี่จิงกัลลี่เลยเดียมันนูบัตเลียดตะกี้บามกัมลาบัตเลียดฮีดิบันดันมันนูร์มันนูบัตริกัมมาคบอฮับปอจงกันนี้กับสเนียกับบากับบารินกับบัตรีกับกัมบันเตเลียดเอกับบามก็สติชก็บักดูก็บัดเลียดก็บ้าคิดดันยังคิดนี่คิมไมโครฟลอราคิดนี่คิมไมโครฟลอราคิดไดจ์เจสแล้วนี่คิดเลียดยังคิดนี่ก็บ้าขนังบักฮักนี่ก็สเนียปันก็ observe กันก็ชิมยังคิดตากินนิวทรีนส์บัดก็ระเช็คคิบันตาจงกับเม็ดก็จงงี้บังอินโยยังคิดตากินนิวทรีนส์บันเป็นน้องคำที่ละด่าก็สเนียก็จงพีคำคลันนั่นนี่คำคูชูก็ละตึงเงินบัดพิลาบ้าปลาดีคิจิมบ้าคิบับพิมได้บันบ้าที่มุดดูกันกุมนู้กิตากิบามกิบับกับเม็ดกับจงพีกับดองคำกับบันเล็ดและในบันทริกคำกับบัน observe กุมนู้กันกันล่าชิวบัน observe น้ำมันบุญสินฮีอยากกินจิมบามกิ nutrients ฮักกับเม็ดก็ observe นักสมอลอินทัสไตน์นั่นเองกับชิมนักสมอลอินทัสไตน์บันราชกิบไปกับกิดขัดเม็ดบันทริกคำที่ละดักสเนียกับจงพีกับล่าชิวบันทริกคำกุมบักกับจุดเดย์บันทริกคำที่กล้าจินจาร์กันอยากกินวิตามินส์บักกินรุ่งชักกับเม็ดกับจงงี้ที่ละดังยักรันปัดเฉพาะกับวิตามินดีวิตามินดีกับดิกาเวนักกี้vitamins kaba bun sin ka ka absorption ka dan ha ka small intestine ka jongi tilada ka ni ka small intestine ka jongi kamla ban absorb ngemla ban ong man de tang na mentak bam ka la ban de ki deficiency jong ki hormones tu ki enzyme ki dan ka met ka jongi la ta kemla trikam ka taruk ka kawan ra ka nya ka jing ia ha ka ba finum dan nya kata ka vitamin d level ka ba biang ba ka met jong fi ka di ban don kata ka di ki aka ka ba ngi di ban pet ngi di ban suthu
2: ออกินนี่กิบคำกันเรียมอกับวิตามินดีบัดกระจิงดูไลก็ไอเอ็น
1: อ่อน
2: มอชัวบันปันกุดก็เอกคูบอร์จังพีแล้วนี่กุมนูพีดอนบันไอมันเซียมแล้วนี่บันปันชโรรีกิขณะกิบาดังเคสสำลาเยกิจิงบ้ามกินบ้ามกิจิงบ้ามกิบัตเตมัดกินคำเจ็ดเยกิจิงบ้ามกิบัตเตมัด
1: ตั้งก็เวงอ่ะดอนบันองกะลงบ้าเยพีลาค่าแล้วนี่เราอันระหังนี่กุมบ้าพีลองพีดบันกันมาวิกตาพีบาบริวกุมบ้าพีลองตีกับเม็ดกับจงพีกับดองคำบะพินบามีกิจิงบามกิบะเตมเม็ดน้ำมันบะกับนี่ฮีกับเด็กกิจิงสดังยาคีเอคีเอกิจิงสเนียวกิบันลำฮัดเดียนแล้วดาฟีบามบะฮามันตาหมดกิจิงปังรู้กินมกันเร่ฟินมีอะไรกินูกินูกิจิงปังกุมกับ obesity กับ heart diseases กุมกับ hypertension ฟินมดัน diabetes mellitus ฟินมดันกิ cancer ฟินมดันแล้วดาฟีบามบะฮานัดดูมันตาพินังเคสัมลาหมายกันนี่ฮีกับเด็กกับ stageกับละบันดีไซต์ละเนี่ยกับละบันยาละเมพีละชายฮัดินฮับบุตรฮังนูฟิดอนที่กระตากระดิกเอกเอพิมกันเมาบักกับเม็ดกับจงพีกับเดย์กับกับเวกับดองคำตำที่ละดับฟิลองคุมนูรู้ยาเล่บันบ้ามีกิจิมบ้ามีบัตเตย์เม็ดขนังบักพีพินโยยากับเม็ดกับก้อยบักแค่ละชายฮัดินฮับบุตรดับฟิลารังบัก
2: คุณเลชบุญกองอีกตัวกิจิงเป็นชายกิจงพีนะดูบัสตังฮักกับเบดีว่ากันนี่ก็นิวทริชันและนี่กิจิงบามกิบัตเตมัดยากีขนาดกิบดังเคสสำลักคุณเลชบุญปัดยากับปอร์กับพลับพลัดปนวันชิกนี่กับสตูดิโอมันยากรันบันงี้คุณเลชบุญ
1: คุณเลชบุญกองอีพีรู